খামরিমো সুরংসা মতনচি তুমকুং তুংলা রং থুপি আড়েসা আডন আতিম কা ইুঙানবু গনরেনু সং অনকুসুসা আচেবু ত্যল ইং নিউ সংরিম গো সোমলামু রং মিটলম সুরবো খামরি সদেব কা থুপে আরে কা সমস আতিম ফুদিংম মিডম ওয়েব গনে চকতি সামথাপ তি তর কুকিয়ক মিটারব্যান্ড টুন্ঠ কাত গিয় ফ্লি সফলি কি লহরস কা গো নমবং সুৎ গংটোক নাকমনসা মতনচি রং থুপে লম জকবামো থুপে আরেম রেনচং নুন গিয় খাচাসাম মেগাহর্স এফ এম কঞ্চনজঙ্গা লমলা সে নং খুচো উলম দো আলংরে গনসা কুকা তুমচং মঞ্চো অবিলম অন ইয়ার অ্যাপস ডাউনলোড মাতনলা সে নং খুচো মতনচি পর তাক নামক টুন্ঠক নি চাফ্রি থেপ তরক উন নাম উলম দো মিকদুম নামক টুন্ঠক নি চা খা কাচা তরক ব্লু নিয়ম লাভোসা ছ ফুলি সুরং উং সাকম আতেত বেকা কাইসা স্টুডিওসা চকে নাংসিন ফ্লি সফেদ বকলিল থোবু নিমো মতনচি রং তুপি আরে নাংসিন নজং রেনচংসা কমদনকা রং লুংটেন ভম পংসাপুনল উন আতানবু থামদন ফুসিট নিমো অলংগো থোপে রেম নাহান লুফ্রিদলং রেন সংসা কুমদুনকা নজং থোপে আরেসা হানফানবু ভম ফুদিংম সেনং ও ভম সাপুনল নি কংছেন চুসা ভম পন কর্মা উন মারমিট রংমিটসা উম নিমকা নিমো সেনং ও উন ভম আরেসা আগ লিয়নং ও

nusi chan thime rining sang chok no demo ki khem na ke yung bali ga pi sang ba khem la ba khem la ma o anga ain ba uroba san be yak thong lam lam dan tak nu sewa ton naro mendia me nan ching na chi thibong sum si tabo tu sun si meter han ching thi nan ching lisan lis kilor han ching lis nan ching yachi sum bang nga skill horse no fm kanchan jang ra nan chi thi kang sum si kilor horse lama agap sum la bon kon ing se bung him lam ba ing hanui thim be ha ing se ing ban chogum be allo kan da ing se bung him lam ba pari gera pachi ge ain ontong bere kap me pala yani nibong thikar kurupa yen najire hanching ne chin nibong tuksi tongbe jun lare yani lisiro aleng sebung ba mule si yontong mangan simte yando pa ke yakton le nusi chan thime khapsum thimbe ukak no togi tengo piba ingang ken egang samme pa bibi muring lare quick la samme gen samlo ton tum bera ain ba tajeng samdang ningsa isom sanbi yakton le eksa hangma yakton men chumare the ang chat yek pawa thaming samda ton dumer ain ba thimbe chun ar kerek no togi tengo pe be ingong khapsum lo kon kan da ingse bung himla allo ingong sanbi yak tung lam khapsum lo ma tumi hangle thik sigek pa yoga sana chat nan bu alok kera ba pokhe ang wa aina na amdabad gujarat to khambek lang thik sigek pa khambek yoga sana chat nan bu hanching ne chini bung tuk si ba pung la pon কন নানব হেমো অনলাইন লাম্বা মাতুমিয়াং তুতু নরেন্দ্র মোদীর লকেরা বা পোখ্যাং ওয়া কানব হেমো নানচিং নাসিয়াং ইন্দোক চাছাবা নগিপাং ইন্দোক লাজে লাম লক মির মেবন কন নানব ওয়ে ওয়ে কুবেন নু লক পোং লপত কর কম থক্ত বা কাপ লকলা নু লুপ লকলা কেবং বা পোখ্যাং ওয়া কন নানব থিম্বো থিম্বে ও মাতুমিহাং নরেন্দ্র মোদী অনলাইন লাম্বা তাইং পোংলা আবাং এ কুবান কুমুক তুকসি আং পেমুক লিগিপ লেকে পোখ্যাং ওয়া হিমগেম লক লুমিহাংলে চুমলুং দাং চুমলুং পোখে আইন শিলং মেঘালয় ও নগিপাং সুমসিগেক বা কুসুক থাঙ্গেত নামগেন চুমলুং চুম্বরে চুমলুং পোখে কন চুমলুং মারুম লুমিহাং তুতু অমিত সাহারে চুমলুং দাং পোখ্যাং ওয়ে কন চুমলুং মারুম লুমিহাং তুতু জ্যোতির আদিত্যনা সিন্ডিয়া মেঘালয় খামগু ইউকপা সুমিহাং আসাম অরুণাচল ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সুমিহাং নো খামগু ইউকপা হারে লক মির আংয় গর সুখিমলাম সুমিহাং তুতু প্রেম সিং তামাং গোলের আং লক লো আং ওয়ে অকের কে কন চুমলুং থাঙ্গেত নামগেন খামগু হা আকে দিক থৌব চোকমাম আতিন নাতিন ইউকো বা নিংসেকলে ইয়ামো হা পুং লপত কের বাউয়ে গর কেদা বা হ্যানচিং নেছি লিগিপাং নু সিলে ইউফোরে তেমেন ইল্লাথিক থব বা তেমেন ইয়া বিকশিত ভারত চোখ মা তারাপ কত্তুগর কন সাংল চোখ মারে লাগি ইউকফো আ কুশোক চুমলুং আইন পোখে মারুম লুমিহাং সুকিম কান্দক কেড়ে থাঙে আইন খামগুরে লাগি লাম তাবে ইয়া হাইওয়ে ইয়া রোড ট্রান্সপোর্ট নো হাইওয়ে রে লুমিহাং তুতু অজয় তামতা সুকিম কেড়ে থাঙে খুনে তাকনমা সুমিয়েন বাকে বং বা পোখে আং ওয়া লুমিহাং সুকিম মো থাংমা ইয়েক বা তারাপ সুকিম মো মারুম হাইওয়ে এনএচ থিবং এনএচ নানচিং নুসি থিবং নু এনএচ নানচিং আসি থিবং ওমেপমা হওয়া কনলে আকে বা তাকন মহা ওমেপমা শির হিংসুম বা লামা কত্তু হ্যাকে আং ইউফো বা ওয়ে ওয়ে নিংসেখা কুহেক চোক মা তার পশুখি মাথাঙে আং ওয়া লুমি হাঙিন ওয়ে ওয়ে লক পশাং ইউকারে লামধান মেদাকু আং ওয়া নামচি থুম্ম খেত বচাও অভিয়ান মেহেকু আইন নামচি থুম সিকি পাঙ্গ পখেত বচাও অভিয়ান ইয়াপ্যাংসি সেপ মামুনিয়ং মেহেকু কন মুনিয়ং লাবা কেম বা ইয়ানি থিক জুন নু সুম্বং ইয়ানিত খারাক প্যাংসি সেপ মামুনিয়ং পোং লপত কন মুনিয়ং লথিক ইয়ানঘন বাহা চাংজাং বা চোক মা সিনু ইয়ানঘন চোক মা লেপসং নিংবা পি মারে লাগি কন মুনিয়ং হেসিংয়ে বা ইংসুমা পুখ্যাং ওয়া অকের কে কনমুনিয়ং মারুম লুমিহাং লেকুভো ওপং লপত কর কম মাতুমিহাং ইয়ানঘন চোক মা নিংসেক লেনাং ইয়ানঘন বাহা চোক মাসি ওয়ে গর ইলে আল্লো ইয়ারিপ লেপসং ইয়ালে মা লেপসং ইয়ালে মা লে লের পে বেলে চগুলে কনমুনিয়ং ইউকলা মেহেক তুবা ইংসুমা পোখ্যাং ওয়া অকে কে আইন বা মুনিয়ং কুহেক থিম্বে ও ইয়ানঘন লক পা সহাং ইউক বাহা সহাং মিহা পাংবে বা গেজুম বহা নু ইয়ানঘন বাহা তায়ুং মেওয়ে কান্দ ইংসেবং লাম তেঙ্গপিবে ইংখঙ্গা গেপসমছে চুরে আল আইন বা থিম্বে ইন তগি ফোসম ল থিম্বে হেমো সামে পা বি বি মরিং লারে কুইক লাউ ফাসামে ইউপ্লি সামে গেন সামলো কমোয়া তোন্দু বে খেপসুম লো

ছে জবদি চিলিং লো নিতু নিশু চাডু লয়কে দৌ ঠুকে কে ছে জি মিডিয়াম ওয়েব কে মিটার নিগা চুসুম চুজুর ঠুকচু রেদিং কিলো হার্স নিতো জিগা শে FM Kachin Zinga Megahertz Gatasum Dele News on AIR Mobile Apple Pangimito Dijon Bilirim Kabda Semonado in Samsi De Tsuka Lungting Kaki Chutsi Kolon Nangji Pisam Kichutsi Nadungi Karma Sumchu Lepsa Taringilirim Gotukshi Lonup Nyawab Melamle Semonado